জেনারেল হারাবদি বুলিহান ই আর গে চে ইরান মংক্লেম তেলা মন নার্গিত খান পংক্লেন উডারা আ আমেরিকা সারিকা দান মার্কস বুসার কুমাদু পুসদি ইউডানিয়া দান দিয়া যান কমনওয়েলথ গেমস ইন্ডিয়া মঞ্চতা খান সুজারা দিঙ্গান ফিনিশ দি পোসিসি বর্তমান দান কদুয়া পারা নমর লারিস রাতুস মিটার পুত্র ক্যাটেগরি তে এম্পল পুলু তুজু তিমানা দিলীপ মহা